0: শ্রোতা বন্ধুরা, এবারে একটি বিজ্ঞপ্তি। আকাশবাণী শ্রী বিজয়পুরম ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে তালিকাভুক্তির জন্য একটি নির্বাচনী পরীক্ষা পরিচালনা করতে চলেছে। আবশ্যিক যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা, কম্পিউটার জ্ঞান, বয়সের ঊর্ধ্বসীমা 31 অগস্ট 2026-এ 40 বছরের মধ্যে। প্রার্থীকে অবশ্যই শ্রী বিজয়পুরম পৌরসভা এলাকার বাসিন্দা হতে হবে। আবেদন পদ্ধতি: নির্ধারিত আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমের ডিউটি রুম থেকে সংগ্রহ করা যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 5ই অক্টোবর 2026। দ্রষ্টব্য: ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচন ভবিষ্যতে নিয়মিত চাকরির কোনো অধিকার প্রদান করে না। বিস্তারিত তথ্যের জন্য আকাশবাণী শ্রী বিজয়পুরমে যোগাযোগ করুন।
1: অনুষ্ঠানের শুরুতে রামকৃষ্ণদেবের এই উক্তিটি, যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়া অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর সর্বদাই তার মঙ্গল করেন। রামকৃষ্ণদেবের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান।
2: India's greatest treasures are not just its monuments, they are its people, culture and untold stories. The Ministry of Information and Broadcasting through Prasar Bharati proudly presents Gems of India, a national initiative inviting creators to showcase the unique identity of their districts. Whether it's culture, heritage, tourism, festivals, cuisine, handicrafts, local heroes or hidden destinations, your story matters. Create a 1-to-3-minute video, reel, documentary, podcast or vlog and upload it on the MyWaves platform. Entries will be judged on authenticity, creativity, storytelling, technical quality and community impact. Exciting prizes await. 50,000 rupees at the district level, 2 lakh rupees at the UT level and 5 lakh rupees at the national level. Celebrate your roots. Inspire the nation. Gems of India, because every district has a story worth telling.

নমস্কার, শুভ সন্ধ্যা। মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টজ থেকে শুরু হচ্ছে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্রের বাংলা অনুষ্ঠান।

সুপ্রিয় শ্রোতা, আজ বাংলা অনুষ্ঠানে শুনবেন যুব শ্রোতা বন্ধুদের প্রিয় অনুষ্ঠান যুববাণী। তবে তার আগে আবহাওয়া ও জলযান যাত্রার খবর। প্রথমে আবহাওয়ার খবর। কলকাতা আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। এখন শুনুন জলযান যাত্রার খবর। এমবি বাম্বুকা আগামীকাল 29 তারিখ মঙ্গলবার সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমবি রঙ্গত আগামীকাল 29 তারিখ মঙ্গলবার সকাল 6টা 15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি রানীচাঙ্গা আগামীকাল 29 তারিখ মঙ্গলবার সকাল 6টা 15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমবি নর্থ প্যাসেজ আগামীকাল 29 তারিখ মঙ্গলবার দুপুর 11টায় শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 1টায় শহীদ দ্বীপ থেকে স্বরাজদ্বীপ যাবে। স্বরাজদ্বীপ থেকে জলযানটি ওই দিনেই দুপুর 2:30 শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি জলি বয় আগামীকাল 29 তারিখ মঙ্গলবার দুপুর 11:30 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 2টায় স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ যাবে। শহীদ দ্বীপ থেকে জলযানটি ওই দিনেই বিকেল 3:30 শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমবি রঙ্গত আগামীকাল 29 তারিখ মঙ্গলবার দুপুর 2:30 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা

ঘটবে। জলযানটি একই দিনে বিকেল 4:30 শহীদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এম রানী লক্ষ্মী আগামীকাল 29 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 5টায় শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন অর্থাৎ 30 তারিখ বুধবার সকাল 5:30টায় স্বরাজদ্বীপ থেকে শহীদ্বীপ হয়ে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। শেষ হলো আবহাওয়া ও জলযান যাত্রার খবরাখবর।

শ্রোতা বন্ধুরা, আজ বিশ্ব জলাতঙ্ক দিবস বা ওয়ার্ল্ড রেবিস ডে, এই উপলক্ষে শোনা যাক ডেপুটি ডাইরেক্টর হেলথের ডক্টর অভিজিৎ রায়ের সঙ্গে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছে আমাদেরই সহযোগী অনামিকা।

0: স্যার নমস্কার, সব থেকে প্রথমে আপনাকে আমাদের অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি।
1: হ্যাঁ নমস্কার
0: স্যার। পালন করা হচ্ছে ওয়ার্ল্ড রেবিস ডে বা বিশ্ব জলাতঙ্ক দিবস, এই দিবসটি পালন করার উদ্দেশ্যটা কি?
1: দেখুন, রেবিস মানে জলাতঙ্ক রোগ। এটা কুকুর বা অন্য জাতির যে পশু আছে এটা কামড়ালে পরে হয়। এটা আর এটা যে ভ্যাকসিন ছিল, ভ্যাকসিনটাকে বানিয়েছিলেন লুই পাশ্চার। তো ওনার যে ডেথ অ্যানিভার্সারিকে পালন করার জন্য এই দিবসটাকে ওয়ার্ল্ড র্যাপিস ডে বলে পালন করা হয়।
0: আচ্ছা, তো আমি জানতে চাইব যে জলাতঙ্ক রোগ, এটার ব্যাপারে আপনি একটু বিস্তারিতভাবে বলুন।
1: জলাতঙ্ক রোগ যেটা আছে, 96% এই রোগটা কুকুর দিয়ে হয়। এছাড়া অন্য পশু আছে, স্পেশালি যেমন আপনাকে ফক্স বলে যেটাকে, শিয়াল যেটা আছে, বাদুর আছে, উলফ আছে, এসব জাতীয় যে কোনো প্রাণী দ্বারা এটা ছড়াতে পারে। অ্যান্ড এটা একটা ভাইরাল ডিজিজ। ভাইরাসটা যখন কোনো প্রাণী, যে জলাতঙ্ক রোগের যে বিষাণু, যে ভাইরাস বলি আমরা, ভাইরাসটার থেকে যখন ইনফেক্টেড থাকে আর ওই অ্যানিমালটা যখন কাউকে কামড়ায়, তখন ওখান থেকে মানুষটা ছড়ায়। আর মানুষ আসার পরে ডেড এন্ড থাকে, মানুষ থেকে মানুষে ছড়ায় না, কিন্তু যার ভিতরে আসে সে 100% চান্স কি উনি বাঁচবেন না, আর
0: প্রাণহানির সম্ভাবনা রয়েছে
1: খুব, সবথেকে 100% রয়েছে। আর সেই জন্য এটাকে প্রিভেন্ট করা খুব জরুরি।
0: আচ্ছা, এই রোগের সিমটমটা কি?
1: সবথেকে প্রথমে হয় কি, এটা পশুদের ভিতরে একটা সিমটম হয় আর মানুষদের ভিতরে একটা সিমটম হয়। পশুদের ভিতরে দুটো সিমটম, যে পশু যখন ওদের ভিতরে ভাইরাসটা খুব বেড়ে যায় তখন ওদের ভিতরে দুটো স্টেজ থাকে, একটা হচ্ছে ফিউরিয়াস স্টেজ, একটা হচ্ছে ডাম্ব স্টেজ বা প্যারালাইটিক স্টেজ। তো ফিউরিয়াস স্টেজে কি হয় কি, পশু খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, এদিক দিয়ে ছুটতে থাকে, সবাই কামড়াতে থাকে, আর বিনা কারণে, বিনা প্রভোগ করে ওরা কামড়াতে থাকে যখন এদের ভিতরে হয়। আর একটা সময় আসে যখন অ্যানিমালটা কিছু পারে না, তখন ওটাকে ডাম্ব স্টেজে, তখন চুপচাপ পড়ে যায় আর পরে ওখানে ওনার ওটা ডেথ হয়ে যায়। প্রথম যে ফিউরিয়াস স্টেজে যখন লোকেদের কামড়ায়, তখন গিয়ে লোকেদের ভিতরে এই রোগটা ছড়ানোর চান্সেস বেড়ে যায়। আমাদের তো হিউম্যান বিঙ্গে যখন আসে মানুষদের ভিতরে, মানুষের ভিতরে আসার সময় কি হয়, প্রথমে সবচেয়ে প্রথমে ওটাকে কয়েকদিন ধরে, 7 থেকে 21 দিন একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জে কি হয় কি, লোকেদের কিছু হয় না, তারপর একটা হালকা যেমন গা ব্যথা, জ্বর, সর্দি কাশি শুরু হয়, আর তারপর থেকে শুরু হয় আপনার একটা বড় খেলা। সেটা হয়েছে আপনার সব থেকে প্রথমে যে হবে, লোকটা হাওয়া যে আছে, হাওয়া ওর গায়ে লাগালে পরে ভয় পেয়ে যাবে, জল খেতে পারবে না, কথা বললে পরেও আতঙ্ক হয়ে যাবে, কথা বলতে হলে কথাটা আটকে যাবে, কথা বলতে পারবে না, আওয়াজ আসবে না। আর সব থেকে বড়ো সিমটম হয়েছে হাইড্রোফোবিয়া, যে একটা জল দেখলে বা জল ওকে দিলে পরে খেতে পারবে না, জল দেখলে ভয় পেয়ে যাবে,
0: জলাতঙ্ক।
1: হ্যাঁ, জলাতঙ্ক। ওই স্টেজে যাওয়ার পরে মানুষ আর বাঁচে না, বাঁচানো খুব খুব দুষ্কর ব্যাপার। আর তখন কি হয়, আস্তে আস্তে লোকটা ওইভাবে করে না খেয়ে, যেটা হয় গলায় যে আমাদের যে শরীরে যে মাসেলসগুলো রয়েছে, মাসেলসগুলো প্যারালাইজ হয়ে যায় আর শ্বাস নিতে পারে না, মানুষের ডেথ হয়ে যায়।
0: মানে মোটামুটি কতদিন সময় লাগে এই পুরো পর্যায়টা হতে,
1: সেটা বলা মুশকিল আছে, কিন্তু 7 থেকে 21 দিনের ভিতরে হতে পারে, 1 মাসও লাগতে পারে। আর যখন একবার হয়ে যায়, যখন যদি হাইড্রোফোবিয়া স্টেজে, জলাতঙ্ক স্টেজে চলে যায়, তারপরে ম্যাক্সিমাম 5 to 7 days ম্যাক্সিমাম সেটা।
0: আচ্ছা, ধরুন কুকুরকেই ধরে নিলাম, যদি যদি ভ্যাকসিনেটেড যদি থাকে তাহলে তার কেমন হবে অ্যাকশনটা?
1: এই ক্ষেত্রে দেখুন, কুকুর আর মানুষ দুজনকে ভ্যাকসিন লাগানো উচিত। বলা যায় যদি কুকুরকে বা মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়, তাহলে 99% চান্স হবে যে ওদের এই অসুখটা হবে না, 99% চান্স, মানে একটা খুব এফেক্টিভ ভ্যাকসিন আছে। তো সেই জন্য বলা হয় কি, কুকুরকে যখন ছোটো পাপি থাকে, ছোটো একদম ছোটো থাকে, ভেটেরিনারি ডক্টর কাছে নিয়ে ওটাকে ভ্যাকসিন দিতে হয়। আর যারা

0: কুকুর পালে বাড়িতে বা যারা হ্যান্ডেল করে কুকুরটাকে তাদের ভ্যাকসিন নেওয়া খুব জরুরি। এটা আপনাকে হিউম্যান বিংসের জন্য নিতে হবে 037, তিনটে ডোজ নিতে হবে এটাকে, রোগটাকে প্রিভেন্ট করার জন্য। আর সেটা অ্যানিমালও সেম ডোজ থাকবে এখানে। যাদের কামড়ে নিয়েছে একবার, কামড়ে নেওয়ার পরে যদি বাই চান্স এমন একটা পশু কুকুর যে কোনো জিনিস কামড়ালে পরে, এই র্যাবিস ভ্যাকসিনটা আপনাকে নিতে হবে। এটা ডিপেন্ড করে কী টাইপের কামড়ানো, কীভাবে কামড়েছে বলতে গেলে। প্রথম আছে আপনার, যেমন জাস্ট আপনাকে টাচ করলো, ওর স্যালাইভাটা আপনার শরীরে পড়লো, লালাটা শরীরে পড়লো, তো এইসব জায়গায় তো সিঙ্গেল ক্লাস ওয়ান বাইট। একটা আছে আপনার ক্লাস টুতে পায়, যেখানে কামড়ে দিয়েছে রক্ত বেরোয়নি,
1: আচ্ছা
0: স্ক্র্যাচ হয়ে গেছে। আর থার্ড হয়েছে যে কামড়ে রক্ত বের করে দিয়েছে আপনাকে, বা এমন একটা প্রাণী কামড়েছে যাকে আপনারা আর দেখতে পারবেন না, মানে স্ট্রিট ডগ, রাস্তায় যাচ্ছেন কামড়ে দিয়ে চলে গেল, খুঁজে পাবেন না ওকে। বা ওয়াইল্ড অ্যানিমালস, জঙ্গল থেকে এসে যে ফক্স আছে, উলস আছে, বা ব্যাট আছে, এরা যখন বাদুর, এরা যখন কামড়ায় তখন আপনি দেখতে পারবেন না, তখন এগুলোকে ক্লাস থ্রি বাইট বলা হবে। আর এর জন্য আলাদা ট্রিটমেন্ট আছে। তো যেমন ধরুন ক্লাস ওয়ান ক্লাস টু বাইটকে 037, 14, 20, 30, এখন 30 হয়ে গেছে, তো এই ডেজে আপনাকে ভ্যাকসিন লাগাতেই হবে, ঠিক আছে, লাগাতেই হবে। এছাড়া যারা যখন জানেন যে ওর সিমটমসটা অ্যানিমালসের, ওটা রয়েছে র্যাবিড সিমটমস, জলাতঙ্ক সিমটম রয়েছে, আর সেরকম যদি কোনো পশু কামড়ায় কাউকে, তো ইমিডিয়েটলি আমাদের ইমিউনোগ্লোবিন লাগাতে হয়, সেটা 7 দিন পর্যন্ত ম্যাক্সিমাম লাগাই আমরা ডেলি একবার করে। তাহলে কি, তারপরে সাথে সাথে ভ্যাকসিন দিতে হয়, তাহলে কি হয় যে ভাইরাসটা ভিতরে গেছে ওটাকে ইমিউনোগ্লোবিন কাউন্টার করবে, আর ভ্যাকসিনটা 4 থেকে 7 দিন পরে বা ম্যাক্সিমাম 7 দিন পরে ভ্যাকসিনটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তাহলে কি হবে, প্রোটেকশন দিয়ে দেবে। এই জিনিসটা আপনাদের করতে হবে অ্যানিমাল বাইটের সময়, এটা খুব জরুরি।
1: এই 28 সেপ্টেম্বর এই ডেটটা কি কেন বেছে নেওয়া হয়েছে?
0: আগেই বললাম আমাকে যে আমাদের যে মরণ তিথি আছে আমাদের লুই পাশ্চারের, ওই দিনটাকে পালন করার জন্য কি ওয়ার্ল্ড র্যাবিস ডে 28 সেপ্টেম্বর আমরা পালন করি। উনি লুইস পাশ্চার দ্য ফার্স্ট পার্সন, উনি প্রথমবার ভ্যাকসিনটাকে বানিয়েছেন র্যাবিসের পরে। আর আমরা 99% ডেথকে প্রিভেন্ট করতে পারি শুধু ভ্যাকসিন দ্বারা,
1: মানে ওনার অবদানটাকেই স্মরণ করে
0: আন্দামান র্যাবিস ফ্রি। একটা কেস পাওয়া গেছে ক্যাম্বেল আইল্যান্ডে, তো ওই কেসটা ছিল যেটা আমাদের এক্সোজিনিয়াস কেস বলতে গেলে ইম্পোর্টেড কেস। ওটা ঝাড়খণ্ড থেকে কিছু লেবারার্স ওখানে এসেছিল কাজের জন্য, তো 3 বন্ধুকে কামড়েছিল একটা কুকুর, ওর মধ্যে 2 জন ভ্যাকসিন লাগিয়েছে, ওরা বেঁচে গেছে। যে ভ্যাকসিন লাগায়নি উনি ক্যাম্বেল বেতে মারা গেছিলেন, আমাদের কাছে এসে 2 ঘন্টা 2 দিনের ভিতরে মারা গেছিলেন লোকটা।
1: টাইম ছিল না,
0: টাইম ছিল না, ভ্যাকসিনটা লাগায়নি আর 2 দিনের ভিতরে মারা গেছেন। এছাড়া আন্দামানে কোনো কেস র্যাবিস আজ পর্যন্ত পাওয়া যায়নি, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া WHO রেকর্ড হিসাবে আন্দামান আর লক্ষদ্বীপ র্যাবিস ফ্রি।
1: এবছর যে থিম যেটা রয়েছে 2026, সেটা হচ্ছে স্ট্রঙ্গার টুগেদার, এর মানেটা কি?
0: আচ্ছা, কি হয়েছে কি আমাদের যদি যে কোনোভাবে প্রিভেন্ট করতে পারি ডিজিজটাকে, তাহলে কী হবে, আমাদের কাছে দেখবেন দুনিয়াতে এমন আছে 59,000 রেকর্ডেড কেস অফ ডেথ পার ইয়ার, প্রত্যেক বছর 59,000 লোক শুধু জলাতঙ্ক রোগে মারা যায় দুনিয়াতে।
1: আচ্ছা,
0: ভারতে শুধু 20,000 লোক মারা যায় ওতে, এত বেশি। আর সেগুলো প্রিভেন্ট করা যায় কিন্তু, 100% প্রিভেন্ট করা যায়।
1: কীভাবে?
0: ভ্যাকসিন দিয়ে, মেইন হচ্ছে ভ্যাকসিন। উন্ড যেটা হয়, যে কামড়ানোর পরে যে রক্তটা বেরোয়, যে ঘাটা হয়, ঘাটাকে পরিষ্কার করার একটা আমাদের সিস্টেম থাকে, একটা প্রসেস থাকে, ওই প্রক্রিয়া করলে পরে আপনার র্যাবিস হওয়ার চান্সেসটা খুব কম হয়। যেগুলো অনেকগুলো পাবলিকের জেনারেল অ্যাওয়ারনেস নেই বলে যে রোগটা হচ্ছে, আর সেই জন্য কী হচ্ছে, একসাথে জুট হয়ে আমরা যদি এটাকে সবাইকে বলতে পারি, বোঝাতে পারি, তাহলে কী হবে কি আমাদের এই রোগটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। প্লাস ভ্যাকসিনেশন অ্যাওয়ারনেস খুব জরুরি হবে, স্পেশালি মেইনল্যান্ডে। আমাদের ভিতরে যেটা দুটো ভ্যাকসিনস আমরা যেটা দিই, দুভাবে দিই, একটা হয়েছে আপনার ইন্ট্রামাস্কুলার দিই, একটা হচ্ছে ইন্টারডার্মাল দিই, একটা মাসেলসের ভিতরে দিই, আর একটা দিই আমরা চামড়া মাঝখানে।
1: আচ্ছা,
0: তো চামড়া মাঝখানে যেটা দিই ওটা আপনাকে 0.1 ml দিচ্ছি আমরা চামড়া মাঝখানে, আর 2 সাইডে দিতে হবে আপনাকে, মাসেলে দেবে ওটা 1 ml দিতে হবে আপনাকে।
1: আচ্ছা,
0: সেটা আপনাকে হাতে দিতে হবে, ছোটো বাচ্চাদের থাইতে দিতে হবে, জাঙ্গে দিতে। তো এইভাবে আমরা ভ্যাকসিনটাকে দিই। এটা যেমন কামড়ানোর পরে আমরা দিই যেটা, ওটা হয়েছে আপনার 037, ঠিক আছে, অ্যান্ড 21।
1: আচ্ছা,
0: 037, 21, একটা 14 ডোজ দেওয়া যেতে পারে, যদি চান 14 ডোজ দিতে পারেন আপনি, বাস 21 ডেজটা মাস্ট হয়ে যায়।
1: আচ্ছা,
0: অনেকে আর তারপরে যেমন যারা আগে অলরেডি ভ্যাকসিন নিয়ে নিয়েছে আর তাদের যদি আবার কামড়ায় কুকুর, তখন 03 ডোজ নিতে হবে, মানে আজকে 01st ডোজ,

0: তিন দিন, আজকে জিরো, কালকে এক, দুই, তিন, কালকে আর একটা ডোজ দিতে, মানে তিন দিন পর একটা ডোজ দিতে হবে, 0-3 দিতে হবে, এভাবে থাকে। একটা হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইল অ্যাক্সেস, কামড়ানো আগে, যারা ডগ হ্যান্ডেল করে বা হান্টিংয়ে যায়, যারা আছে ফরেস্টে কাজ করে সেফটির জন্য, এদের আপনাকে দিতে হবে প্রোফাইল অ্যাক্সেস ডোজ, সেম ইন্টারমাস্কুলার বা ইন্টারমাল দিতে হবে, 0, 7, and 21।
1: আচ্ছা,
0: 14 ডেজের আমরা ডোজ দিই না এতে, ঠিক আছে? তো তিনটা রেজিম বলে দিলাম আপনাকে। প্রথম হয়েছে কামড়ানোর পরে 0, 3, 7, 14, 21, বা 28 বা, আর যারা ভ্যাকসিন আগে নিয়ে নিয়েছে তারা 0-3 নেবে, আর যারা প্রোফাইলাক্সিস নিচ্ছে মানে কামড়ানোর আগে প্রোটেক্ট করার জন্য তাদের 0, 7, and 21।
1: মানে টাইমলি যদি এই ভ্যাকসিনটা নিয়ে নেয় তাহলে রিস্ক থাকবে না।
0: খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা কি আজকে কামড়াচ্ছি কালকে সকালে চলে যাবো হসপিটাল, এটা করবেন না। 8 ঘন্টার ভিতরে নিলে পরে এফিকেসি 100% আসতে পারে
1: আপনার। আচ্ছা,
0: যত লেট করবেন তত বেশি আপনার এফিকেসিটা
1: ছড়িয়ে যাবে,
0: ছড়িয়ে যেতে পারে।
1: আচ্ছা আচ্ছা, 2030-এর যে লক্ষ্যটা রয়েছে যে জিরো রেবিস ডেথ, এটা আমাদের পোর্টবেয়ারে কিভাবে এটা কন্ট্রিবিউট করতে পারে?
0: দেখুন, আমি আগে তো বলেছি হিস্ট্রিক্যালি আমরা আন্দামানে কোনো রেবিস রোগ, জলতঙ্ক রোগ আন্দামানে নেই, কোনো জলতঙ্ক রোগ আন্দামানে নেই, এটা ক্লিয়ার করে দিচ্ছি। তাও অনেকগুলো ম্যাটার হয়ে গেছে 2023-এর যে ডেটটা হলো আমাদের এখানে, সুপ্রিম কোর্টের কিছু গাইডলাইন।

0: ঠিক আছে, তো তিনটে রেজিম বলে দিলাম আপনাকে। প্রথম হয়েছে কি, কামড়ানোর পরে 0, 3, 7, 14, 21 বা 28 বা, আর যারা ভ্যাকসিন আগে নিয়ে নিয়েছে তারা 0-3 নেবে, আর যারা প্রোফাইল্যাক্সিস নিচ্ছে মানে কামড়ানোর আগে প্রোটেক্ট করার জন্য তাদের 0, 7, and 21।
1: মানে টাইমলি যদি এই ভ্যাকসিনটা নিয়ে নেয় তাহলে রিস্ক থাকবে না।
0: খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা কি আজকে কামড়াচ্ছি কালকে সকালে চলে যাবো হসপিটাল, এটা করবেন না। 8 ঘন্টার ভিতরে নিলে পরে এফিকেসি 100% আসতে পারে আপনার।
1: আচ্ছা,
0: যত লেট করবেন তত বেশি আপনার এফিকেসিটা
1: ছড়িয়ে যাবে,
0: ছড়িয়ে যেতে পারে।
1: আচ্ছা আচ্ছা, 2030-এর যে লক্ষ্যটা রয়েছে যে জিরো রেবিস ডেথ, এটা আমাদের পোর্টবেয়ারে কিভাবে এটা কন্ট্রিবিউট করতে পারে?
0: দেখুন, আমি আগে তো বলেছি হিস্ট্রিক্যালি আমরা আন্দামানে কোনো রেবিস রোগ, জলতঙ্ক রোগ আন্দামানে নেই, কোনো জলতঙ্ক রোগ আন্দামানে নেই, এটা ক্লিয়ার করে দিচ্ছি। তাও অনেকগুলো ম্যাটার হয়ে গেছে 2023-এর যে ডেটটা হলো আমাদের এখানে, সুপ্রিম কোর্টের কিছু গাইডলাইন্স রয়েছে, ডাইরেকশনস রয়েছে, তো সেই জন্য আমরা কিছু ফোর্স টু স্টার্ট দিস প্রোগ্রাম। তো আমরা একটা ন্যাশনাল র্যাবিস কন্ট্রোল প্রোগ্রাম এবার আন্দামানে শুরু করেছি এবার থেকে আমরা, আর এর আন্ডারে আমরা অনেক কিছু করব, যেমন এখন অলরেডি শুরু হয়ে গেছে যেমন স্কুল এডুকেশন প্রোগ্রাম।
1: আর সবশেষে আপনি আমাদের শ্রোতাপন্নদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন?
0: আর কিছুই না, বাস আপনার আন্দামানে তো ডগ বেডে কোনো বেশি প্রবলেম নেই, কিন্তু যারা মেলবোর্ন থেকে ডগ আনছেন প্লিজ ডুপ্লিকেট ভাবে সার্টিফিকেট নিয়ে আসবেন না, পিওর ভ্যাকসিনেশন দেওয়া ডগকেই আপনারা নিয়ে আসবেন। অনেকে কি করে কিছু একটা করে একটা অ্যাডজাস্ট করে একটা সার্টিফিকেট নিয়ে চলে আসলো, ওনাদের ক্ষতি আমাদের ক্ষতি, ওটা করবেন না। দ্বিতীয় কথা, মেলেন্ডে যখন বাইট করবে, বাইট যদি হয় কোনো কামড়া যে কুকুর বা কিছু বিড়াল বা কিছু ইঁদুর হোয়াট এভার, লাইক গিয়ে একটা টিটি নিতে হবে, 2 বছরের ভিতরে যদি টিটি নেন 2 বছরের টিটি নিতে হবে, প্লাস র্যাবিস ভ্যাকসিন 8 ঘন্টার ভিতরে শুরু করতে হবে আপনাকে। ট্রাই করবেন মেলেন্ড রোড কমপ্লিট করে আসতে, না পারলে আমরা এখানে দেবো বাকি ডোজগুলো, কিন্তু ডোজ কমপ্লিট করতে হবে। যারা ডগ হ্যান্ডেলস করছে যারা এখানে আন্দামানে, ওরা সবাই একটা নিলে ভালো হয়, কারণ ব্রিড ডগ যেগুলো আছে আন্দামানে প্রচুর ফ্লো করে গেছে, আগের মতো নেই, প্রতিটি বাড়িতে অলমোস্ট যারা কুকুর পালছে একটা ব্রিড ডগ নিয়ে আসছে মেলল্যান্ড থেকে। তো কোন ডগে কি আছে জানি না, গড ফরবিড যদি কিছুটা হয়ে যায় মুশকিল হয়ে যাবে, সেই জন্য ভ্যাকসিনেশনটাকে খুব বেশি তাজ্জব দেবেন, উন্ড ওয়াশিংটাও একটা ব্যাপার আছে ওটা দেখে নেবেন।
1: আপনি এসেছেন আমাদের অনুষ্ঠানে, আপনার বহুমূল্য সময় আপনি আমাদেরকে দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।

শুনছিলেন বিশ্ব জলাতঙ্ক দিবস বা ওয়ার্ল্ড রেবিজ ডে উপলক্ষে ডেপুটি ডাইরেক্টর হেলথের ডক্টর অভিজিৎ রায়ের সঙ্গে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছে আমাদেরই সহযোগী অনামিকা।

যুব বন্ধুরা, আজ 28শে সেপ্টেম্বর সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিন। সুমিষ্ট ও নিখুঁত সুরের জাদুতে তিনি দশকের পর দশক ধরে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন। বাংলায় তার গাওয়া অসংখ্য কালজয়ী গান আজ বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। চলুন অনুষ্ঠানের শুরুতে লতাজির গাওয়া এই আধুনিক গানটি শোনা যাক।

জীবনের প্রতিটি মোড়ে আমরা সঠিক পথের সন্ধান করি, কিন্তু কখনো কখনো কোনো বাধা ধরা নিয়ম না মেনে, কোনো গন্তব্যের তোয়াক্কা না করে কেবল পথ চলাই হয়ে ওঠে এক পরম আনন্দ। কারণ হিসেব কষে চলার মাঝে যে ক্লান্তি থাকে, উদ্দেশ্যহীনভাবে হারিয়ে যাওয়ার অনাবিল স্বাধীনতায় থাকে এক অদ্ভুত মুক্তি।

মনের ভিতরে কত আবেগ অব্যক্ত কথা জমে থাকে, কত অভিমান আর কত না বলা কথা আকুল হয়ে ওঠে। বাইরে নীরবতার আড়ালে হৃদয়ে যখন তোলপাড় চড়ে, শুধু একটিবার যদি সেই প্রিয় মানুষটিকে হৃদয়ের কাছে ধরা দেয়। চলুন শুনুন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এই গানখানির সঙ্গে শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হলো আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কার্তিক। ভালো থাকবেন সকলে, ভালো রাখবেন সকলকে, নমস্কার।